0: नमस्ते, मैं हूँ अलका याग्निक और आप सुन रहे हैं उजाला रेडियो।
1: दिस इज इट वीबरिख्त ऑफ उजाला रेडियो। Vanochtend is het hardnekkig, nevelig of laaghangende bewolking. Al verdwijnt die wel weer snel. Vervolgens wisselen zonnige perioden en wolkenvelden elkaar af. De temperatuur stijgt naar zo'n 16 graden. En tot zover het weerbericht op Ujala Radio.

0: हम सफर हाँ, मुस्कुराना भी तुम ही से सीखा है। गाने वाले अकील सचदेव एंड मनशील गुजराल, फिल्म बद्रीनाथ की दुल्हनिया से निकाला हुआ उजाला रेडियो पर आज सुनाए गए।
1: You are
2: Dit is het weerbericht op Ujala Radio. Vanmiddag wisselen wolkenvelden en zonnige perioden elkaar af. Het noorden houdt te maken met overheersende bewolking. Lokaal kan daar een buitje vangen. Lokaal kan daar een buitje vallen. En het wordt zo'n 19 tot 20 graden. En tot zover het weerbericht op Ujala Radio.

0: You Are.
1: Dit is Helene de Geest van de ANWB. Er staat een kleine 100 kilometer file. De meeste files zijn niet al te lang. Er zijn een paar uitzonderingen. Zo is het wat drukker op de A2 van Utrecht naar Amsterdam tussen Vinkeveen en Amsterdam Zuidoost. De vertraging is er 10 minuten. Op de A12 Arnhem-Duitse grens, bij de Duitse grens een kwartier vertraging. De andere kant op, vanuit Duitsland naar Arnhem, vanaf de Duitse grens tot knooppunt Oud-Dijk een kwartier vertraging door een ongeluk. Daar is ook een rijstrook dicht. En wegwerkzaamheden veroorzaken file op de A58 Vlissingenberg op Zoom bij knooppunt Markiezaad. Daar een kleine 10 minuten op onthoud. En tot zover de ANWB verkeersinformatie.
2: Hallo, mijn naam is Subhan Saur, apelijk zonder hij, Ujala Radio Ka programma.
3: Jehe, Ujala Radio, zijn valor, Ujala Radio Kiaatje, eetwaar, tera tarik september ka programma. हम यहां से शुरू करते हैं एक घंटे के लिए मैं हाजिर हूं आपको खिदमत करने के लिए जोमतेन अभी आप सुन रहे हैं उजाला रेडियो के जरिए सर नाम ने इसके समाचार मैं तो रॉबी मक्का ओंस एनालिस्ट अभी आपसे बताने वाले हैं सरनाम देश के हालात के बारे में सरनाम देश के समाचार ऑप उजाला रेडियो दिल है सरनामी द स्टॉर्म फ्रॉम सूरीनाम अभी आप सुन रहे हैं उजाला रेडियो के जरिए मैं हूं लॉयड एन हेले गुडमिडग अलमाल